àwa tá a bá fẹ́ fi ìdámẹ́wàá wa ṣọwọ́ sílé ilé owó ìfowópamọ́ sí Senate Bank 10113492070 UBA 10160000965 First Bank 20196792 Owó ilẹ̀ òkèèrè US dollar 20454142 GT Bank Àtàbá fẹ́ fi pounds ṣọwọ́ 00696838345 Euro GT Bank again 00696638352 Euro Senate Bank owó ilẹ̀ wa Naira 10113492070 UBA 10160000965 First Bank 20196792 Polaris 40962133 Owó ilẹ̀ òkèèrè US dollar 20045441 82 Pound GT Bank is 00696835 Euro 00696835 Euro UBA 3007293600